0: তোরও দুঃখে কাইলে টাউকে দেখনি কাইলে পেট দেখনি যে দুঃখে আয় দুঃখে আয় জানি এই বেলা পখালা লাগের হইরান হইন কাহ জানি হলা কে করি কে নগর্নি কইলেই বিরামী ভার কেই মেলো মিশে খাই
1: বুয়া চিড নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকেল ফার্মামা গইয়ালম এই বিশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদো ছ নি তিন জ্যাম বরু
0: হুন্ছ বুয়ারি ল গইয়ালম সারে গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বিশিসহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
3: হাতিমালো বচত তথা ঋণ সহকারী সংস্থা লিমিটেড বেশিসর লমজুংকো 16 বার্ষিক সাধারণ সভা সম্বন্ধী সূচনা
4: হাতেমালো বচত তথা ঋণ সহকারী সংস্থা লিমিটেড বেশিসর লমজুংকো মিতি 2083 সাল ভাদ্র 18 গতে বিহিবার বসেকো সঞ্চালক সমিতিকো 14 বৈঠকো নির্ণয় অনুসার সংস্থাকো 16 বার্ষিক সাধারণ সভা নেপাল সরকার সহকারী বিভাগলে জারি গরেকো সহকারী সংস্থাকো সাধারণ সভা নির্দেশিকা 2076 সংশোধিত 2077 র সংস্থাকো পুনর্লেখন বিনিয়ম 2079 কো দফা 28(2) বমোজিম ইকাই অনুসার তপশিলমা উল্লেখিত মিতি র কার্যসূচী বমোজিম হুনে কুরা সম্পূর্ণ শেয়ার সদস্যহরুলাই বিভিন্ন মাধ্যমবাট সূচনা সম্প্রেষণ গরিয়েকো ছ কুনে কারণবশ পত্র প্রাপ্ত নভএমা পনি এসেই সূচনালাই আধার মানি সাধারণ সভামা উপস্থিতিকো লাগি হার্দিক অনুরোধ গরিন্ছ
3: একাই সভা হুনে মিতি সময় র স্থান
4: মুখ্য কার্যালয় বেশিসহর 2083/6/23 গতে শুক্রবার সময় বিহান 11:30 বজে স্থান জেলা সমন্বয় সমিতিকো সভাহল বেশিসহর নগরপালিকা ওড়া নম্বর 8 মুখ্য কার্যালয় অন্তর্গতকা সবই সদস্যহরু খুদি সেবা কেন্দ্র খুদি বাজার মিতি 2083/6/24 গতে শনিবার সময় বিহান 11:30 বজে লমজিং উদ্যোগ বাণিজ্য সংঘ খুদি ইকাই সভাহল খুদি বাজার মসাংদী গাউঁপালিকা অন্তর্গতকা সবই সদস্যহরু মোটেওড়া সেবা কেন্দ্র শনিবার মিতি 2083/6/24 গতে শনিবার সময় বিহান 11:30 বজে ভোটেওড়া তমো আমা সমূহকো ভবন পৈরে সুন্দরবজার রাইনাস দোর্দী র দুধপোখরী গাউঁপালিকাকা সবই সদস্যহরু ইকাইবাট নির্ণয় প্রমাণিত গর্ন ছানিয়েকা প্রতিনিধিহরুকো বৈঠক মিতি 2083 সাল অসোজ 27 গতে মঙ্গলবার বিহান 11:30 বজে স্থান হাতেমালো সাকোষকো সভাহল বেশিসর 7 লমজুং নোট সঞ্চালক সমিতি সদস্য র লেখা সুপরিবেক্ষণ সমিতিকো সদস্য রিক্ত পদকো নির্বাচন সম্বন্ধী কার্যক্রম সংস্থাকো ওয়েবসাইট www.hatemalosakos.com.nb মা হেনোলা
1: গোপাল পরিয়ার সচিব সঞ্চালক সমিতি
5: কিন হাসে নি বুড়া তোলাই ফর্কিনি করি তালবারা হি ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত আলে ছেন বুড়ালে দেখাউনলাই হলা নি তোলাই ফর্কিনি করি হাসে কা হুন তো আমরা বালে নি তালবারাইমাই রাখনু ভা কে রে দাঁত আইলি সম্ম বলি আই ছেন লোকাল কুখরা কো হাড্ডি তো চপাউছেন বুড়ালে
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথেই দাঁত জিগ্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ গিজাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ
2: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালি বেশিসহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং প্রোপাইটার জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9891920981
1: बुढा ए बुढा यसपालि बैशाखमा हाम्रो छोराको बिहे गर्ने भनेको होइन भन्या
5: हुन त हो नि बुढी तर यो घरको हालत हेर त फेरि अब तरकारी फलफुल र बाली नाली लाउने बेला पनि भएको छ कहाँ जाने के गर्ने म त केही सोच्नै सकेको छैन यो सबै सामान एकै ठाउँमा पाइने पसल कहाँ होला कुन्नी
1: किन चिन्ता लिनुहुन्छ बुढा पहिला जुनतारा रेस्टुरेन्ट सञ्चालन गर्नु भएको दाई भाउजूले हाम्रै बेसी सहर नगरपालिका आठ सेरामा सिबिएस तथा बिउ बिजन भण्डार सञ्चालन गर्नु भएको छ त त्यहाँ तपाईँले भन्नुभएको सबै सामान पाइन्छ बुढा
2: हाम्रा सेवाहरू हामी कहाँ सिजन अनुसारका तरकारी फलफूल र घाँसका बिउहरू पाइन्छ र सबै किसिमका मकैका बिउहरू पाइनुका साथै होलसेल मूल्यमा रासायनिक मल पनि पाइन्छ
1: सीबीएस तथा डिविजन भण्डार बेसी शहर नगरपालिका 8 सेरा लमजुङ प्रोप्राइटर सृजना श्रेष्ठ
6: सम्पर्क नम्बर 9842618202 र 9840319799
1: सीबीएस तथा डिविजन भण्डार बेसी शहर नगरपालिका 8 सेरा लमजुङ
6: नोट सबै किसिमका धान मकै तथा तरकारीका बिउहरू पाइन्छ
7: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज